কর নিষ্কাম ভক্তি সুচিতে গো, দেহধারী যেতে অছ জগতে হ, কর নিষ্কাম ভক্তি সুচিতে গো। নৈবেদ্যের প্রথম ভক্তি পুষ্পাঞ্জলি দিবাকর মহান্তি কণ্ঠে শুণন্তু ভীম ভোই গীত রচনা।

অরূপ ব্রহ্মকু ভাব পাইব যে মন্ত্রে ঠাব অরূপ ব্রহ্মকু ভাব পাইব যে মন্ত্রে ঠাব অনন্ত পটে রহিব নিশ্চিন্তে গো স্থিতি উৎপত্তি প্রলয় নথিব কাহাকু ভয় স্থিতি উৎপত্তি প্রলয় নথিব কাহাকু ভয় কটিব।

0: শ্রোতা বন্ধু, আজ তো সময় হয়ে যাই, আজ কার্যক্রমক এইটি রাখি আপনার বিদায় নেছ। নমস্কার।
1: প্রচার কলু কার্যক্রম নমস্কার কেন্দুঝর। কার্যক্রমটি প্রযোজনা করে অনিতা তির্কি, উপস্থাপনার সত্যজিৎ সামন্তরায়। আকাশবাণী কেন্দুঝর, সময় সকাল 9টা। পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবারু।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: লোকগীত ক্রমে শুনন্তু খঞ্জনি ভজন, পরিবেশন করিছন্তি রুদ্র প্রকাশ রায় এবং সাথী।
5: টিনা কি তো

শ্রোতাবন্ধু, বিপ্লব নামে থাকে অনেক সময় হিংসা ও রক্তপাত, কিন্তু মধু বিপ্লব হচ্ছে একমাত্র বিপ্লব যা হিংসাটার বহু দূরে। এই বিপ্লব মধুরতার মহু আনে, পরিবর্তন করায়, আউ সে পরিবর্তনরে থাকে উল্লেখনীয় অভিবৃদ্ধি।

0: ভিডিও লাইক করিবা পাই টঙ্কা মিলিব সো ইজি
1: ফসিলা অডোনো লিংকস উপরে ক্লিক করন্তু নাহি আরবিআই কহে
2: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু
3: মন কি বাত হ্যায় জন জন কি সভি কি কুছ অপনি সি সংঘর্ষো কে কুছ কিসসে কাহানি কুছ সফলতাও কি অনকহি বিরাসত কি উম্মীদে নয় ভারত কি মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার মলিয়াচল কে আঞ্চল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ তো সুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো অর প্রসার ভারতী কে ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস পর মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ সুন সকতে হ্যায় আকাশবাণী অর দূরদর্শন সে সম্বদ্ধ প্রাদেশিক চ্যানেলো পর মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ সুন সকতে হ্যায় রাত 8 বজে আকাশবাণী অর দূরদর্শন কে সভি প্রাদেশিক চ্যানেলো

0: অনুষ্ঠিত হয়ে যাইছে। জেলাপাল রঘুরাম আর আয়রঙ্ক অধ্যক্ষতায় অনুষ্ঠিত বৈঠকরে প্রাকৃতিক বিপর্যয় এবং আসন্তা বর্ষা ঋতুকে দৃষ্টি রেখে বন্যা পরিচালনা পাই পূর্ব প্রস্তুতি, নদী ও কেনাল বন্ধর দুর্বল স্থানগুলিকর মরামতি ও সুরক্ষা, চব্বিশ ঘণ্টিয়া সহায়তা কেন্দ্র, দৈনিক রিপোর্ট প্রদান আদি উপরে আলোচনা হয়েছিল। নয়াগড় জেলা নিপুণ ওড়িশা সেলর রাজ্য উপদেষ্টা রিট্টামণি বোরাহা নয়াগড় জেলা ওড়গাঁ গস্তরে যাই ব্লক শিক্ষা অধিকারী কার্যালয়ের এক বৈঠকরে যোগ দিয়েছেন। বৈঠকরে বিদ্যালয়ের শৈক্ষিক সমস্যা, নিপুণ আপ মাধ্যমে প্রত্যেক বিদ্যালয়কে পরিচালনা করা তথা সর্বাঙ্গীন শিক্ষণ অভিবৃদ্ধি সংক্রান্তরে আলোচনা করা যাইছে। কেন্দ্রাপড়া জেলা মহাকালপড়া ব্লক অন্তর্গত অঙ্গুলাইঠারে দুই দিবসীয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান 2026 এবং জেলা প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাইছে। কার্যক্রমে সাংসদ বৈজয়ন্ত পণ্ডা যোগদে জেলার সর্বাঙ্গীন বিকাশ সংক্রান্তরে আলোচনা করেছিলেন। নয়াগড় জেলা দশপল্লা ব্লক অন্তর্গত টাকরা পঞ্চায়েত কার্যালয় পরিসরে পারম্পরিক ঔষধ জ্ঞানমেলা অনুষ্ঠিত হয়ে যাইছে। মেলার ৫০ অধিক স্টলে বিভিন্ন চেরমূলি, আয়ুর্বেদ ঔষধ এবং চিকিৎসা প্রণালী সংক্রান্তরে প্রচার প্রসার করা যাইছে। রাজ্যর বিভিন্ন জেলার ভোটর তালিকার সঘন সংশোধন এসআইআর সম্বন্ধীয় বৈঠক অনুষ্ঠিত হয়ে যাইছে। গঞ্জাম জেলাপাল সদ্ভাবনা সম্মিলনী কক্ষে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর বৈঠক অতিরিক্ত জেলাপাল দেবদত্ত পণ্ডা অধ্যক্ষতায় অনুষ্ঠিত হয়ে যাইছে। জেলার আসন্তাকালিঠার ২৯ তারিখ পর্যন্ত প্রস্তুতি প্রশিক্ষণ মুদ্রণ কার্য সম্পাদিত হব বলে জনাপড়িছে। বৈঠকরে যোগ্য মতদাতাঙ্কু ভোটর তালিকায় সংযুক্ত করিবা, অযোগ্য ব্যক্তিঙ্ক নাম তালিকারু বাদ দেবা, স্থানান্তরিত মতদাতাঙ্ক নাম সংশোধন করিবা আদি প্রসঙ্গে আলোচনা হয়েছিলা। ভোটর তালিকা সংশোধনকু স্বচ্ছ ও ত্রুটিশূন্য করিবাকু জিল্লাপাল পরামর্শ দেইছন্তি। কলাহান্ডি জিল্লাপালঙ্ক সম্মিলনী কক্ষে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর সংক্রান্তরে বিস্তৃত আলোচনা করা যাইছি। কেন্দ্রাপড়া জেলাপালঙ্ক সম্মিলনী কক্ষে জেলাপাল রঘুরাম আর আয়রঙ্ক অধ্যক্ষতায় রাজ্যের ভোটর তালিকার স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম পরিপ্রেক্ষীরে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়ে যাইছে। পানিপাগ রাজ্যে গ্রীষ্মপ্রবাহ এবং গুড়গুড়ি জারি রয়েছে। পশ্চিম ওড়িশার অধিকাংশ স্থানরে তাপমাত্রা ৪০ ডিগ্রি অধিক থিবা সূচনা আমার হস্তগত হয়েছে। সম্বলপুরর হীরাকুদঠারে আজ অপরাহ্ন ২:৩০ মিনিট সুদ্ধা রাজ্যর সর্বাধিক তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা যাইছে। কালবৈশাখীর প্রভাবে রাজ্যর প্রায় সমস্ত জেলায় ঝড়বর্ষার সম্ভাবনা থিবারু ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষরু সতর্ক সূচনা জারি করা যাইছে। অন্যপক্ষে মৌসুমী বায়ু চলিত মাস শেষ সুদ্ধা কেরলমে প্রবেশ পাই পাগ অনুকূল রয়েছে বলে পানিপাগ বিভাগ পক্ষরু কুয়াযাইছে। মুখ্য সংবাদ পুনি থরে চাষীমানঙ্କ মধ্যে সচেতনতা সৃষ্টি পাই আসন্তা পহিলারু দেশব্যাপী আরম্ভ হব ক্ষেত বচাও অভিযান কহিলে কেন্দ্র কৃষিমন্ত্রী। কেন্দ্র শিক্ষামন্ত্রী অধ্যক্ষতায় নিট ইউজি পুনঃ পরীক্ষা প্রস্তুতি নিয়ে বৈঠক। আসন্তকালি প্রকাশ পাইব সিএচএসই দ্বারা পরিচালিত যুক্ত দুই পরীক্ষাফল এবং রাজ্যে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। হীরাকুদঠারে সর্বাধিক তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। আঞ্চলিক সংবাদ আজ এতিকি।
1: আপন মানে কার্যক্রম শুনছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু।
2: আজির প্রসঙ্গ আন্তর্জাতিক সহযোগকু সুদৃঢ় করুছি প্রধানমন্ত্রীঙ্ক পঞ্চরাষ্ট্রীয় গস্ত। আলেখ্য আঞ্চলিক সংবাদ বিভাগ উপস্থাপনারে মু মহেশ্বর সাহু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পঞ্চরাষ্ট্রীয় গস্তর শেষ পর্যায়ে আজ ইটালিরে পৌঁছুছন্তি। রোমরে দুইদিনিয়া সরকারি গস্ত অবসরে শ্রী মোদি সেঠারে বিভিন্ন কার্যক্রমে যোগ দেবে। ইটালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিঙ্ক আমন্ত্রণ ক্রমে শ্রী মোদি এই গস্তরে যাইছন্তি। সেঠারে শীর্ষ নেতৃত্বঙ্ক সহ দ্বিপাক্ষিক আলোচনায় প্রধানমন্ত্রী যোগ দেবে। পঞ্চরাষ্ট্রীয় গস্তর প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব এমিরেটসকু যাইথিলে। এরপরে নেদরল্যান্ড, সুইডেন এবং নরওয়ে গস্ত শেষ করে শ্রী মোদি ইটালি যাইছন্তি। ইটালি গস্ত শেষ করে আসন্তকালি শ্রী মোদি ভারত প্রত্যাবর্তন করবে। প্রধানমন্ত্রী শ্রী মোদি প্রথম থর পাই নরওয়ে গস্ত করেছিলেন। নরওয়ের ওসলোঠারে দুই দেশের ব্যবসায় ও গবেষণা শিখর সম্মেলনে যোগ দিয়েছিলেন। সমাবেশকু সম্বোধন করে শ্রী মোদি দ্বিপাক্ষিক বাণিজ্য ও নিবেশ ক্ষেত্রে ঘটিথিবা অভিবৃদ্ধির উচ্চ প্রশংসা করেছিলেন। ইউরোপীয় সংঘ সহ মুক্ত বাণিজ্য চুক্তিনামা পরে ভারতীয় ব্যবসায়ীঙ্ক পাই আন্তর্জাতিক বজার অধিক ব্যাপক হয়ে পারুছি। ভারত এবং নরওয়ে উভয় পক্ষ ১০০ বিলিয়ন ডলার নিবেশর লক্ষ্য রাখিছন্তি। ଏହାଦ୍ୱାରା ଭାରତରେ 10 ଲକ୍ଷ ନିଯୁକ୍ତି ସୃଷ୍ଟି ହେବ। ଏଥିପାଇଁ ଉଭୟ ଦେଶର ପ୍ରୟାସ ଉପରେ ଶ୍ରୀ ମୋଦି ଗୁରୁତ୍ୱ ପ୍ରଦାନ କରିଛନ୍ତି। ସମ୍ମିଳନୀରେ ଶ୍ରୀ ମୋଦି ଭାରତର ଦୃଢ଼ ଏବଂ ନିରନ୍ତର ଅର୍ଥନୈତିକ ଅଭିବୃଦ୍ଧି, ମାନବ ସମ୍ବଳ, ଦକ୍ଷ ଏବଂ ଆକାଂକ୍ଷୀ ଯୁବବର୍ଗ, ସୁଦୃଢ଼ ବ୍ୟବସାୟ ବ୍ୟବସ୍ଥା ଏବଂ ନିବେଶ ଅନୁକୂଳ ନିୟାମକ ଢାଞ୍ଚା ଉପରେ ଆଲୋକପାତ କରିଛନ୍ତି। ଦେଶର ନୀଳ ଅର୍ଥନୀତି, ଜାହାଜ ନିର୍ମାଣ, ସବୁଜ ପରିବର୍ତ୍ତନ, ନବୀକରଣୀୟ ଶକ୍ତି, ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପ୍ରଯୁକ୍ତି ବିଦ୍ୟା, ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଖଣିଜ ସାମଗ୍ରୀ ଏବଂ ଷ୍ଟାର୍ଟଅପ୍ ଭଳି ପ୍ରମୁଖ କ୍ଷେତ୍ରଗୁଡ଼ିକରେ ନିବେଶର ବ୍ୟାପକ ସୁଯୋଗ ରହିଛି। ଶ୍ରୀ ମୋଦି ନରୱେର ବ୍ୟବସାୟୀ ଗୋଷ୍ଠୀଙ୍କୁ ଭାରତରେ ପୁଞ୍ଜିନିବେଶ ପାଇଁ ଆହ୍ୱାନ ଦେଇଛନ୍ତି। ଉଭୟ ଦେଶର ବ୍ୟାବସାୟିକ ସମ୍ପ୍ରଦାୟ ନୂତନ ସହଭାଗିତା ଗଠନ କରିବା ସହିତ ସମ୍ପର୍କ ବୃଦ୍ଧି ପାଇଁ ମାର୍ଗ ଉନ୍ମୋଚନ କରିବା ଉପରେ ଶ୍ରୀ ମୋଦି ଗୁରୁତ୍ୱ ଦେଇଛନ୍ତି। ସମ୍ମିଳନୀରେ ବିଭିନ୍ନ କମ୍ପାନୀର 50ରୁ ଅଧିକ କାର୍ଯ୍ୟନିର୍ବାହୀ ଅଧିକାରୀ ଏବଂ ଉଭୟ ଦେଶର ବ୍ୟବସାୟ ଓ ଗବେଷଣା କ୍ଷେତ୍ରର 250ରୁ ଅଧିକ ପ୍ରତିନିଧି ଯୋଗ ଦେଇଥିଲେ। ସମ୍ମିଳନୀ ଅବସରରେ ଭାରତ ଓ ନରୱେର ବିଭିନ୍ନ କମ୍ପାନୀ ଏବଂ ପ୍ରତିଷ୍ଠାନ ମଧ୍ୟରେ କେତେକ ବୁଝାମଣାପତ୍ର ସ୍ୱାକ୍ଷରିତ ହୋଇଛି। ନରୱେ ଗସ୍ତ ପୂର୍ବରୁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ପଞ୍ଚରାଷ୍ଟ୍ରୀୟ ଗସ୍ତର ତୃତୀୟ ପର୍ଯ୍ୟାୟରେ ସ୍ୱିଡେନ୍ରେ ପହଞ୍ଚିଥିଲେ। ଗୋଥନବର୍ଗଠାରେ ଆୟୋଜିତ ୟୁରୋପୀୟ ଶିଳ୍ପ ଗୋଲଟେବୁଲ୍ ବୈଠକକୁ ସମ୍ବୋଧନ କରିଥିଲେ। ଭଲଭୋ ଗ୍ରୁପ୍ ଦ୍ୱାରା ଆୟୋଜିତ ଏହି ବୈଠକରେ ଶ୍ରୀ ମୋଦିଙ୍କ ସହ ସ୍ୱିଡେନ୍ ପ୍ରତିପକ୍ଷ ଉଲ୍ଫ କ୍ରିଷ୍ଟର୍ସନ୍ ଏବଂ ୟୁରୋପୀୟ କମିଶନର ଅଧ୍ୟକ୍ଷ ଉର୍ସୁଲା ଭନ୍ ଡେର୍ ଲେନ୍ ଯୋଗ ଦେଇଥିଲେ। ନିଜ ସମ୍ବୋଧନରେ ଶ୍ରୀ ମୋଦି ଭାରତ ଏବଂ ୟୁରୋପ ସଂଘ ସଦସ୍ୟ ରାଷ୍ଟ୍ର ମଧ୍ୟରେ ବୃଦ୍ଧି ପାଉଥିବା ରଣନୈତିକ ସମନ୍ୱୟ ଉପରେ ଆଲୋକପାତ କରିଥିଲେ। ଭାରତ ୟୁରୋପୀୟ ସଂଘ ମୁକ୍ତ ବାଣିଜ୍ୟ ଚୁକ୍ତିନାମାକୁ ଏକ ପରିବର୍ତ୍ତନକାରୀ ଆର୍ଥିକ ସହଭାଗିତା ଭାବରେ ସେ ବର୍ଣ୍ଣନା କରିଥିଲେ। ଏହାଦ୍ୱାରା ବାଣିଜ୍ୟ, ପ୍ରଯୁକ୍ତିବିଦ୍ୟା, ଉତ୍ପାଦନ ସେବା କ୍ଷେତ୍ର ଏବଂ ନିରନ୍ତର ଯୋଗାଣ ଶୃଙ୍ଖଳରେ ନୂତନ ସୁଯୋଗ ସୃଷ୍ଟି ହେବ। ଭାରତ ମଧ୍ୟପ୍ରାଚ୍ୟ ୟୁରୋପ ଅର୍ଥନୈତିକ କରିଡର ଭଳି ସଂଯୋଗୀକରଣ ପ୍ରକଳ୍ପଗୁଡ଼ିକ ଭାରତ ୟୁରୋପ ବାଣିଜ୍ୟ ସହଭାଗିତାକୁ ଅଧିକ ତ୍ୱରାନ୍ୱିତ କରିବ। ବିବିଧ ଏବଂ ସୁଦୃଢ଼ ଯୋଗାଣ ଶୃଙ୍ଖଳ ପରିସ୍ଥିତି ଉପରେ ଭାରତ ଓ ୟୁରୋପ ମିଳିତ ଭାବେ କାର୍ଯ୍ୟ କରିବା ନେଇ ଶ୍ରୀ ମୋଦି ଗୁରୁତ୍ୱ ଦେଇଥିଲେ। ଭାରତରେ ଦୂରସଞ୍ଚାର ଓ ଡିଜିଟାଲ ଭିତ୍ତିଭୂମି, କୃତ୍ରିମ ବୁଦ୍ଧିମତା, ସେମିକଣ୍ଡକ୍ଟର, ଇଲେକ୍ଟ୍ରୋନିକ୍ସ ଏବଂ ଡିପ୍ଟେକ୍ ନିର୍ମାଣ, ସ୍ୱଚ୍ଛ ଶକ୍ତି, ସହରାଞ୍ଚଳ ବିକାଶ, ସ୍ୱାସ୍ଥ୍ୟସେବା ଓ ଜୀବବିଜ୍ଞାନ ଭଳି କ୍ଷେତ୍ରରେ ସହଭାଗୀ ହେବାକୁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ୟୁରୋପୀୟ ଶିଳ୍ପ ନେତୃତ୍ୱଙ୍କୁ ଆମନ୍ତ୍ରଣ କରିଥିଲେ। ସ୍ୱିଡେନ୍ ଗସ୍ତ ପୂର୍ବରୁ ଶ୍ରୀ ମୋଦି ନେଦରଲାଣ୍ଡ ଗସ୍ତରେ ଯାଇ ଦ୍ୱିପାକ୍ଷିକ ରଣନୈତିକ ଭାଗିଦାରିତାର ଭବିଷ୍ୟତ ରୂପରେଖ ପ୍ରସ୍ତୁତ ନେଇ ମତ ବିନିମୟ କରିଥିଲେ। ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ଉଭୟ ରାଷ୍ଟ୍ର ସହଭାଗିତା ନେଇ ସମ୍ମତି ପ୍ରଦାନ କରିଛନ୍ତି। ଅର୍ଥନୈତିକ ସହଯୋଗ ଓ ପୁଞ୍ଜିନିବେଶ, ଜଳ, କୃଷି ଏବଂ ସ୍ୱାସ୍ଥ୍ୟକ୍ଷେତ୍ର, ଆଧୁନିକ ପ୍ରଯୁକ୍ତିବିଦ୍ୟା, ନବସୃଜନ, ବିଜ୍ଞାନ ଏବଂ ଶିକ୍ଷା ଆଦି ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ସହଭାଗିତା ପାଇଁ ଉଭୟ ରାଷ୍ଟ୍ର ସହମତ ହୋଇଛନ୍ତି। ଏପରିକି ଶକ୍ତି ରୂପାନ୍ତରଣ, ନିରନ୍ତର ବିକାଶ ଏବଂ ସାମୁଦ୍ରିକ କ୍ଷେତ୍ର ପାଇଁ ଉଭୟ ରାଷ୍ଟ୍ର ମିଳିମିଶି କାମ କରିବାକୁ ସମ୍ମତ ହୋଇଛନ୍ତି। ଅନ୍ୟାନ୍ୟ କ୍ଷେତ୍ରଗୁଡ଼ିକ ମଧ୍ୟରେ ପ୍ରତିରକ୍ଷା ସହଯୋଗ, ସୁରକ୍ଷା, ସୂଚନା ଆଦାନ ପ୍ରଦାନ, ଲୋକସମ୍ପର୍କ, ସଂସ୍କୃତି ଆଦି ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ଦୁଇ ଦେଶ ମିଳିମିଶି କାର୍ଯ୍ୟ କରିବେ ବୋଲି ସ୍ଥିର ହୋଇଛି। ବିଶ୍ୱସ୍ତରରେ ଭାରତକୁ ଏକ ପ୍ରମୁଖ ଅଂଶୀଦାର ଭାବେ ଗଢ଼ି ତୋଳିବାରେ ଶ୍ରୀ ମୋଦିଙ୍କର ଏହି ପଞ୍ଚରାଷ୍ଟ୍ରୀୟ ଗସ୍ତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ସାବ୍ୟସ୍ତ ହେବ ବୋଲି ଆଶା କରାଯାଉଛି।
3: ଆକାଶବାଣୀ କେନ୍ଦୁଝର ସମୟ ବର୍ତ୍ତମାନ 7:00 ପ୍ରଚାର କରୁଛୁ ଓଡ଼ିଆ ଆଲବମ୍ ଗୀତ। ଆଜିର ଆଲବମ୍ ରହିଛି ଅଳ୍ପ ଅଳ୍ପ କଥା। ଆରମ୍ଭରେ କଣ୍ଠଶିଳ୍ପୀ ଇରା ମହାନ୍ତି, କଣ୍ଠରେ ଦେବୀଦତ୍ତ ମହାନ୍ତିଙ୍କ ରଚନା।